0: কেন?
1: বরাবর কে বিন কে চার কে কিরো বিন কে চার কে কাস্টম করা বিন কে চার কইলা চো আচলে বুকে লা চাও চো গিনি মন কোন চিলিয়া দি
2: লা মে জিন উই দি ওয়ে ইন টিকিং এ কমিটি জেরিয়া
1: ইয়া বোদা টি মাকেজা নাঙ্গে ইন বিড় কমলা ওয়া বিড় মারনে কমলা ওয়া বিড় মারনে নি বোদা নাঙ্গে ইন দিয়া
2: কোন কি কম এর মডাক লা মে লে লুয়ানি আনা কো আনা বোদা আনা কো
0: লা মিজু মা গা মা মা চাল আন লা মেম্বার
2: চাল বোদা ইউ বিড় কম নিন নো মির ওয়া চা চন দিয়া গা বোদা ওয়া রেজি ফ্লেভার জিন নো বিড় কম মিত মাকু মাকে Yubukipi, new pro spirit, kitchen flavor. Koman nunge dukan mogi keni lubu Uganda. Dulmi 7Seas Experts Limited. Kira ye yubo top giti nunge chireka ikabaka road ikampala Uganda. Dulmana yubere kilupotin koma kiluene kakasa flavor gin. Komit kanywachiku katipiu. Kaimira wilone wilma bulpi katons maduong. Kochi mi number. Chera bira picha boro. Abora ria biro. Aria biro chero. Unyo inama chim chera bira pungwen angwen. Apichela bira pungwen. Apungwen abichela biro. Pei